আজ রবিবার, 22 ভাদ্র 1948 শকাব্দ, 13 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 26 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:24:35, সূর্যাস্ত সন্ধে 5:40:35। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57।

0: Mumbai, the Home Minister will inaugurate a specially curated exhibition of manuscripts titled Shri Ganesh Dhyanarthi. Today, Mr. Shah is scheduled to attend the GJEPC Awards functions at the Bandra Kurla complex. Iraq has dismissed the commander of military operations in Mason province and reportedly ordered a temporary closure of the Shalam Sheh border crossing with Iran as a precaution. This follows an investigation into the drone attacks on Saudi Arabia's east-west pipeline. Saudi Arabia had earlier stated that the attacks originated from Iraq but opted not to respond. There were also signs of diplomatic engagement. Crown Prince of Abu Dhabi Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan met Iranian President Dr. Masoud Pezeshkian on the sidelines of the 18th BRICS summit in New Delhi. It was the highest level meeting between the two nations since the conflict began. The India Meteorological Department has issued a red colour warning for heavy to very heavy rainfall with extremely heavy rainfall in Gujarat region today. Weather Department said Madhya Pradesh, West Madhya Pradesh, Saurashtra and Kutch are expected to face heavy to very heavy rainfall. In tennis, Elena Rybakina defeated Aryna Sabalenka 6-4, 5-7, 6-2 to win US Open Women's Singles Final at Arthur Ashe Stadium in New York last night. This is Rybakina's first US Open title and her third career Grand Slam championship following her Australian Open victory earlier in the year. And in T20 Women's Asia Cup Cricket, India will face defending champion Sri Lanka in the summit clash in Dubai today. The match will begin at 8 p.m. Indian time. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata Unushthan Shunchen Sanchoita Prochar Tarange Ekhon Jene Nebo Poroborti Unushthan Somporke Sanchoita Prochar Taranger Prothom Adhibeshone একটু পরেই সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর 6টা 25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পত্রালী মুখোপাধ্যায় 6টা 35 রামচরিত মানস 6টা 35 ভজন শিল্পী তৃষা পারুই 7টা 10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় 8টা 30 বাংলা ভাষায় হিন্দি শিক্ষা বাগধারা আজ কাহানিয়া উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী 9টায় আধুনিক গান শিল্পী মিতালি শিকদার 9টা 15 লোকগীতি শিল্পী মানিক দাস রসধারা 9টা 40 উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী 10টা 15 বাংলা আধুনিক গান 10টা 30 বৃন্দগান শিক্ষা রাসুর নেপালি গান শিল্পী রুদ্র পাদওয়াল 11টায় পোস্ট বক্স নম্বর 111 12টায় সুরভি উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী 12টা 20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 1টা 10 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় বিনীতা ঘোষ 2টা 30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার অভিষেক মল্লিক দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা 10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পারুই 5টা 20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা 6টা 10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল 7টা 10 লোকগীতি শিল্পী মানিক দাস 7টা 30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর ফাইনাল খেলার অফ বিট অফ টিউব দ্বিভাষিক ধারা বিবরণী শুনবেন পরবর্তী সমস্ত অনুষ্ঠান নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাবে 7টা 30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা 8টা ছায়াছবির গান 8টা 15 নানা রঙের গান 8টা 30 স্পটলাইটের বাংলা রূপান্তর 9টা 16 স্পটলাইট 10টা 30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল অনুষ্ঠান উইশে সং 11টা 10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পর গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠানের কথা সকাল 6টা 30 আজকে চাষবাস পুকুরে ভেটকি মাছের চাষ বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল 6টা 40 আপনার স্বাস্থ্য পুষ্টি ও অপুষ্টি প্রথম পর্ব বলবেন ডাক্তার মধুমিতা দবে প্রাথমিকী 6টা 35 মিনিটে উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও গৌরব সাহা 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পাড়ুই 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ নবম পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস 8টা 30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী অভিষেক মল্লিক 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9টা 25 বিচিত্র সংবাদ 9টা 30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত 10টা 30 গানের ভেলা উপস্থাপনায় ডালিয়া দাস 11টা যুববাণী অনুষ্ঠানে 21শে সাহিত্য উপস্থাপনা আভাস দাস ও মনীষা চক্রবর্তী 12টায় সঙ্গীত শিক্ষার আসর খেয়াল

পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায় 12:15, আধুনিক গান শিল্পী মিতালি শিকদার 12:33, গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী 1:45, দ্বিজেন্দ্রগীতে অতুলপ্রসাদের গান 2:00, আধুনিক গানের অনুরোধের আসর 2:30, নাটক 24 ঘন্টা রচনা প্রমথনাথ বিশি, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, এই সপ্তাহের খেলোয়াড় প্রাক্তন ফুটবলার তরুণ দে, উপস্থাপনায় রোহিত গোস্বামী, সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার। 5:30 যুববাণী সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি, শিল্পী নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ, রচনা শৈলেন নাথ, পরিবেশনায় কোন্নগর ষোড়পঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। 9:30 রবীন্দ্রসঙ্গীত পত্রালী মুখোপাধ্যায়। 9:45 রাগ প্রধান তৃষা পারুই। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা, সেতার সুমিত সিং পদম। অনুষ্ঠানটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন। রাতে 11:00 লোকগীতি, শিল্পী মানিক দাস, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন সুবদ্ধ সঙ্গীত, এ অনুষ্ঠানে শুনবেন ঠুমরি, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, রাগ যোগিয়া, এরপর রাগ ভৈরবী। ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর।

শুনছিলেন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনলেন ঠুমরি, শিল্পী শ্রীমতী লক্ষ্মীশঙ্কর, প্রথমে রাগ যোগিয়া এবং এরপর রাগ ভৈরবী, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পত্রালী মুখোপাধ্যায়।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী পত্রালী মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন এ ধারাবাহিকের 232তম পর্ব।

শুনছিলেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনলেন এ ধারাবাহিকের 232তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী তৃষা পারুই, শিল্পীর কণ্ঠে শুনবেন তুলসীদাসের ভজন।

শুনছিলেন তুলসী দাসের ভজন, শিল্পী তৃষা পারুই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃতে সংবাদ।

সুপ্রভাত বন্ধু, আজকে এই সুপ্রভাত অনুষ্ঠানে এখন সময় তোমার সঙ্গে আমার বেশ খানিকটা গল্প করার। কি নিয়ে কথা বলবো আজকে? দেখো, আজকে ক্যালেন্ডার বলছে যে 13ই সেপ্টেম্বর, এমন একজন বাঙালি সাহিত্যিকের জন্মদিন যিনি ছিলেন একাধারে বহু ভাষাবিদ, লেখক, সঙ্গীতজ্ঞ। তবে তার ব্যক্তিগত পরিচয়ের কথা বলতে গেলে বলতেই হয়, তার মধ্যে ছিল এমন রসবোধ, এতটাই সুরসিক মানুষ ছিলেন তিনি যে তার জীবন হয়ে উঠেছিল বর্ণময়, এবং তার সংস্পর্শে আসা যে সমস্ত মানুষ, তাদের অভিজ্ঞতায়, তাদের স্মৃতিকথায় আমরা বারবার সেই প্রাণোজ্জ্বল এক মানুষের ছবি পাই। তিনি সৈয়দ মুজতবা আলী, শান্তিনিকেতনে তার বেড়ে ওঠা, তার মনোজগৎ ঘিরেছিলেন রবীন্দ্রনাথ, তার শিক্ষা, তার যে পথে তিনি চলেছেন সে পথের দিশারি কাণ্ডারি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং শান্তিনিকেতনের সঙ্গে ছিল তার এক অবিচ্ছেদ্য যোগসূত্র। সেই মানুষ যিনি আমাদের দিয়েছেন কখনো রম্য রচনা, কখনো ভ্রমণ কাহিনীর স্বাদ, কখনো ভাষা নিয়ে গভীর প্রবন্ধ, সেই সৈয়দ মুজতবা আলীর জন্মদিন, যার জীবন বর্ণময়, যার সাহিত্যকর্ম বর্ণময়, তাকে নিয়ে আজকে সুপ্রভাত অনুষ্ঠানের আড্ডাটা না হয় জমে উঠুক। শোনাবো তোমাকে তার জীবনের নানান জানা অজানা কথা। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা। তবে এই যে আজকে সকালের আড্ডাটা শুরু হবে, এটা কি শুধু ওই গল্প দিয়ে শুরু হবে? একেবারেই নয়। ওই যে সকালবেলায় আড্ডার সঙ্গে যেরকম চায়ের কাপটা হাতে না থাকলে আড্ডাটা ঠিক জমে না, সেরকমই আজকের আড্ডায় কিন্তু একটা গান না হলে মোটেই আড্ডার শুরুটা ঠিক জমবে না। তাই আপাতত শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান রইল তোমার জন্য। গানের পর ফিরে আসছি অনুষ্ঠানে, শুনতে থাকো।

রাঙা সূর্য তো সুপ্রভাত বলেই দিয়েছে, সুপ্রভাত জানিয়েছি আমিও। আর আজকে যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। কথা বলছি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর নানান জানা অজানা কথা নিয়ে, তার গল্প শোনাচ্ছি তোমাকে, কারণ আজ তার জন্মদিন। তবে এই যে ক্যালেন্ডার, আজকে দিনটা সৈয়দ মুজতবা আলীর কথা আমাদের স্মরণ করায়, সেরকমই কিন্তু আরও নানান বিখ্যাত ঘটনা, নানান প্রতিথজশা মানুষের জন্মদিন কিংবা প্রয়াণ দিবসের কথাও স্মরণ করায়। আজকের দিনটা ক্যালেন্ডারের পাতায় নানান কারণে বিশেষ হয়ে রয়েছে। তাহলে চলো শুনে নিই যে ঠিক কী কী কারণে বিশেষ হয়ে রয়েছে আজকের দিনটা। শুনে নিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে।

0: মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ করা শুরু করেন। 1609 খ্রিস্টাব্দে আজকের দিনে অভিযাত্রী হেনরি হাডসন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান। পরবর্তীকালে সেই নদীটির নাম রাখা হয় হাডসন নদী। 1780 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রথম বহুতল ভবনে ওঠানামা করার জন্য ব্যবহৃত হয় লিফট বা এলিভেটর এবং সেটি আবিষ্কৃত হয়। 1922 সালে আজকের দিনে লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 136 ডিগ্রি ফারেনহাইট। 1959 সালে আজকের দিনে চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লিউনিক 2 নামক রকেটটি উৎক্ষেপণ করা হয়। ১৬৯৪ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন অষ্টাদশ শতাব্দীর একজন অত্যন্ত প্রখ্যাত বাঙালি পণ্ডিত, স্মৃতিশাস্ত্রবিদ এবং শ্রুতিধর জগন্নাথ তর্কপঞ্চানন। তিনি তার অসামান্য মেধা এবং স্মরণশক্তির জন্য বিখ্যাত ছিলেন। বলা হয়ে থাকে, কোনো জটিল লেখা বা কোনো জটিল শ্লোক যদি তিনি একবার শুনতেন তবে তা অবিকল মনে রাখতে পারতেন বরাবরের মতো। ব্রিটিশ আমলে হিন্দু আইন ও স্মৃতিশাস্ত্রের সংকলন বিবাদ ভঙ্গার্ণ প্রণয়নে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং তৎকালীন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিচার ব্যবস্থায় তাঁর মতামত ও আইনি ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতো। নবদ্বীপের শাস্ত্রীয় পণ্ডিত সমাজে তার অগাধ পাণ্ডিত্য ছিল সর্বজন স্বীকৃত। 1876 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম মার্কিন উপন্যাসিক ও ছোট গল্পকার শেরউড অ্যান্ডারসন। তার রচিত ছোট গল্প সংকলন ওয়াইন্সবার্গ অত্যন্ত জনপ্রিয় এবং ইংরেজি কথা সাহিত্যের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে তাকে গণ্য করা হয়। তিনি প্রথাগত ধারার বাইরে গিয়ে মানুষের মানসিক টানাপোড়েন, নিঃসঙ্গতা ও বাস্তব জীবনের জটিলতাকে ভারী সহজ ভাষায় ফুটিয়ে তুলেছিলেন। আর্নেস্ট হেমিংওয়ে বা উইলিয়াম ফকনার ও জন স্টাইনবেকের মতো বিখ্যাত সাহিত্যিকদের উপর অ্যান্ডারসনের লেখার সুস্পষ্ট প্রভাব রয়েছে। 1886 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ জৈব রসায়নবিদ স্যার রবার্ট রবিনসন। তিনি 1947 সালে রসায়নে লাভ করেছিলেন নোবেল পুরস্কার। উদ্ভিদের ক্ষারকীয় পদার্থ তা নিয়ে সংশ্লেষণ ও গবেষণা বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল তাকে। 1887 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্রোয়েশীয় সুইস বিজ্ঞানী জার্মান রসায়নবিদ লিওপল্ড রুজিস্কা, এবং তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন জার্মান রসায়নবিদের সঙ্গে যৌথভাবে 1939 সালে। পলিমার এবং বিশেষ করে পলিমিথিলিন ও উচ্চতর টারপিনয়েড সংক্রান্ত গবেষণায় তার অবদান ছিল অনবদ্য। 1904 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি সাহিত্যিক, রম্য রচয়িতা, বহু ভাষাবিদ সৈয়দ মুজতবা আলী, যাকে নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের আজকে সুপ্রভাত অনুষ্ঠানের আড্ডা জুড়ে রয়েছেন যিনি, সেই সৈয়দ মুজতবা আলীর আজ জন্মদিন। 1910 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন রজনীকান্ত সেন। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি, গীতিকার এবং সুরকার। স্বদেশী আন্দোলনের সময় তার রচিত দেশাত্মবোধক গানগুলো, যেমন মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এগুলি সাধারণ মানুষের মনে গভীর জাতীয়তাবোধ জাগ্রত করেছিল। 1924 সালে আজকের দিনে প্রয়াত হন ভূপেন্দ্রনাথ বসু, যিনি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ। 1929 সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের তরুণ বিপ্লবী যতীন্দ্রনাথ দাস। তিনি ভগৎ সিং এবং অন্য সংগ্রামীদের সঙ্গে একত্রে লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হয়ে জেলে বন্দী হয়েছিলেন। দীর্ঘ 63 দিন অনশনের পর মাত্র 25 বছর বয়সে জেলে তিনি শহীদ হন, যা সমগ্র দেশে বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল।
1: আজ এই দিনে।

তাহলে শুনলাম তোমাকে যে আজকের দিনটা ইতিহাসের পাতায় ঠিক কেন বিশেষ হয়ে রয়েছে। আজ এই দিনে শুনে ফিরে এলাম আবার আজকের অনুষ্ঠানে। আজকে তোমাকে শোনাচ্ছি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জীবনের নানান রকম গল্প। তার শিক্ষা জীবন, তার শৈশব, সেই কথা বলবো তোমাকে। সেটাও ছিল বিচিত্র, বর্ণময়। শান্তিনিকেতনে এলেন যখন, তখন পাল্টে গিয়েছিল তার জীবনের দিশা। সেসব গল্প বলবো, তবে আপাতত লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটা গান রইল তোমার জন্য। গানের পর ফিরে আসছি অনুষ্ঠানে, শুনতে থাকো।

ফিরে এলাম গানের পর, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শোনালাম তোমাকে একটা গান। আর আজকে সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আজ সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন, তার জন্মদিনে তারই জীবনে নানান জানা অজানা কাহিনী শোনাচ্ছি তোমাকে। বিশ শতকের একজন অন্যতম বাঙালি সাহিত্যিক তিনি। শুধুই সাহিত্যিক বললে ঠিক তার পরিসরটা বোঝানো যায় না। তিনি ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক, রম্য রচয়িতা, ভ্রমণ কাহিনীর রচয়িতা, এই এত রকম প্রতিভার অধিকারী ছিলেন তিনি। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে। পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী ছিলেন সেখানকার সাব রেজিস্ট্রার। তার পৈতৃক ভিটেও ছিল সিলেটে। সিলেটেই একেবারে শৈশবটা কাটে তার। গভর্নমেন্ট হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়েন। আর পিতার তো বদলির চাকরি ছিল, তাই সৈয়দ মুজতবা আলীর প্রাথমিক শিক্ষা জীবন কেটেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে, বাবার বদলির চাকরি হলে যেমনটা হয়। 1921 সালে এসে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন। তিনি ছিলেন বিশ্বভারতীর প্রথম দিকের ছাত্র। এখানে তিনি সংস্কৃত, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি এবং আরও নানান ভাষা, বিদেশি ভাষা যেমন জার্মান বা ফরাসি, এইগুলো বিষয় শিখতে থাকেন, এই ভাষাগুলো রপ্ত করতে থাকেন। 1926 পর এখান থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। এরপর চলে যান আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করবার জন্য। তবে এই যে শান্তিনিকেতনে তিনি এলেন 1921, এইটাই কিন্তু বদলে দিল তার জীবনের দিশা। তার সঙ্গে পরিচয় হলো সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। তার সঙ্গে আলাপ, তার সান্নিধ্য পাওয়া বদলে দিয়েছিল সৈয়দ মুজতবা আলীর জীবন। তিনি বোধহয় পাণ্ডিত্য আর হৃদয়বিদ্যার সঠিক অনুপাতের মিশেলে গড়িয়ে নিয়েছিলেন নিজেকে, গড়ে নিয়েছিলেন নিজেকে একজন অন্যরকম মানুষ হিসেবে। এবং তিনি নিজেই একটা জায়গায় লিখছেন যে, এ আমি নিশ্চয় করে জানি যে আমার মনোজগৎ রবীন্দ্রনাথে গড়া। সেই রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় 1921 সালে। সে সময় ধর্মীয় কারণে সৈয়দ মুজতবা আলীর শান্তিনিকেতনে ভর্তি হওয়ায় কিছু আপত্তি দেখা গিয়েছিল। কিন্তু না, জহুরির চোখ মূল্যবান রত্নটিকে চিনে নিতে ভুল করেনি, তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সমস্ত বাধা পেরিয়ে তাকে ভর্তি করে নেন আশ্রমে। এবং সেই খবরটা সেই সময়ে সংবাদপত্রে বেরিয়েছিল বলে শোনা যায়। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যখন প্রথম আলাপচারিতা হচ্ছে, তখন তিনি বললেন যে, বলতে পারিস সেই মহাপুরুষ কবে আসবেন কাঁচি হাতে করে? সৈয়দ মুজতবা আলী লিখছেন, আমি তো অবাক, মহাপুরুষ তো আসে ভগবানের বাণী নিয়ে অথবা শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে, কাঁচি হাতে করে আসবে এমনটা কেন বলছেন গুরুদেব? কিন্তু রবীন্দ্রনাথ বললেন যে, হ্যাঁ হ্যাঁ, কাঁচি নিয়েই আসবে। সেই কাঁচি দিয়ে সামনের দাড়ি ছেঁটে দেবেন, পিছনের টিকি কেটে দেবেন, সব চুরমার করে একাকার করে দেবেন। আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছিলেন, মানুষে মানুষে মিলনের কথা, এক হয়ে থাকার মন্ত্র, যা কিনা ব্রিটিশ ভারতে মানুষকে জাগ্রতও করেছিল। ভাবলে অবাক হতে হয় যে সেই মানে কথোপকথন আজকে শতবর্ষ পেরিয়েও কিন্তু সমান প্রাসঙ্গিক। এবং প্রথম সাক্ষাতেই, একেবারে যখন রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম আলাপ হচ্ছে, তখন একটা অভিনব কথোপকথন হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন সৈয়দ মুজতবা আলীর কাছে যে, তুমি কি পড়তে চাও? জবাব এসেছিল যে, তা তো ঠিক জানি নে, তবে কোনো একটা জিনিস খুব ভালো করে শিখে নিতে চাই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো একেবারে ব্যতিক্রমী চিন্তাধারার মানুষ। তিনি বললেন, একটা জিনিস কেন, অনেক কিছু নয় কেন? ফলে উল্টো দিক থেকে ওই যে অনেক কিছু শিখে নেওয়ার একটা অনুপ্রেরণা এলো, তিনিও কিন্তু নিজেকে ভাসিয়ে দিলেন অনেক কিছু শিখে নেওয়ার স্রোতে। অনেক কিছু শিখবেন বলে ঠিক করলেন তার নিজের কথায়। কাজেই ঠিক করলুম, অনেক কিছু শিখতে হবে, সম্ভব অসম্ভব বহু ব্যাপারে ঝাঁপিয়ে পড়লুম। আর তারপরের ঘটনা তো সত্যি ইতিহাস। বলছিলাম যে কত কত ভাষা শিখেছেন তিনি, তার ইয়ত্তা নেই কোনো। রবীন্দ্রনাথের সাহচর্য, আশ্রমের শিক্ষা আর বহুমুখী কাজের ধারায় নিজেকে একেবারে সঁপে দিয়েছিলেন, যেন তিনি তার নতুন জন্ম হলো।

প্রথম প্রথম আশ্রমের এই যে পরিবেশ, প্রকৃতির সান্নিধ্য বা এই জল জঙ্গল পাহাড়ের দেশ, সিলেট থেকে আসা কিশোরটার কিন্তু মোটেই ভালো লাগছিল না। একটা চিঠিতে লিখছেন তিনি যে একে বাঙাল, তদুপরি বাচাল এবং সর্বোপরি সহজ মেলামেশায় অভ্যস্ত ব্রাহ্ম সমাজ ঘেঁষা, তৎকালীন শান্তিনিকেতন ব্রহ্মচর্যের আবহাওয়া বাবদের সম্পূর্ণ অনভিজ্ঞ, বয়স 16 বছর হয় কি না হয়, চঞ্চল প্রকৃতির ছেলের পক্ষে সে বাতাবরণে নিজেকে খাপ খাইয়ে নেওয়া উৎকট সংকট। কিন্তু না, কিছুদিনের মধ্যেই সে সংকট কাটিয়ে উঠেছিলেন তিনি, সহজ স্বাভাবিক হয়ে উঠেছিলেন, আর শান্তিনিকেতন কিন্তু হয়ে উঠেছিল তার অবাধ বিচরণভূমি। আশ্রমের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়লেন একটা সময় সক্রিয়ভাবে। বিশ্বভারতী সম্মিলনীর নবম অধিবেশনে সৈয়দ মুজতবা আলী ঈদ উৎসব নিয়ে একটি প্রবন্ধ পড়েছিলেন, আর সেদিনের সভার সভাপতি ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি ভীষণ প্রশংসা করলেন সেই লেখার। মূলত গুরুদেবের উৎসাহেই কিন্তু তার যে চিন্তাভাবনার স্রোত এক বিষয় থেকে অন্য বিষয়ে ছুটে বেড়াতে লাগলো। এমনকি নানান রকম প্রবন্ধ লিখতেন তিনি। শিশুমারী নামক একটা প্রবন্ধ লিখলেন, সেখানে ভারতের শিশু মৃত্যুর কারণ এবং তার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রবন্ধ লিখেছেন ওমর খৈয়াম সম্পর্কে, ভাষা শিক্ষার পাঠ চলছিল সমান তালে, আর সবথেকে সৌভাগ্যের বিষয় পড়াশুনো করেছিলেন রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথের কাছে পড়তেন ইংরেজি সাহিত্য। একটা চিঠিতে তার অভিজ্ঞতার কথা লিখছেন যে 3-4 দিন হইল রবীন্দ্রনাথ আমাদিগকে ইংরাজি পদ্য পড়ানো আরম্ভ করিয়া দিয়াছেন। তার পদ্য পড়াইবার একটা আশ্চর্য ক্ষমতা আছে, অতি নিরস পদ্যও যেন তার কাছে সরস হইয়া যায়। এবং এই যে সৈয়দ মুজতবা আলীর চিন্তা প্রথাগত ধারণার বাইরে গিয়ে ভাবনা চিন্তা করার যে একটা প্রবণতা, সেটাও কিন্তু দিয়েছিল তাকে শান্তিনিকেতন। আর অসাধারণ বাক্পটুতা ছিল, ছিল সেন্স অফ হিউমার যাকে আমরা বলি, এবং সেটাই কিন্তু তাকে তুমুল জনপ্রিয় করে তুলেছিল ছাত্র ও শিক্ষক মহলে। বড় ভাইয়ের পরামর্শে গান শেখাও শুরু করেছিলেন তিনি, এবং সেই গল্পটাও ভীষণ মজাদার। স্বভাবসুলভ কৌতুক মিশিয়ে লিখছেন একটা জায়গায় যে 1 ঘন্টা বসিয়ে কেবল সারেগামা পাধানিসা সানিধাপা মাগারেসা সাধতে হয়, গান যে কোন দিন আরম্ভ হবে তার দিশা পাচ্ছি নে। তবে হ্যাঁ, সে দিশা না পেলেও শান্তিনিকেতন তাকে এনে দিয়েছিল এক নতুন দেশের ঠিকানা, এক নতুন জন্ম দিয়েছিল তাকে। তাই অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা তোমাকে শোনাতে ভারী ইচ্ছে করছে আমার। গানটা শুনে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

সে নতুন দেশ, সেই শান্তিনিকেতন গড়ে তুলল সৈয়দ মুজতবা আলীর অগাধ পাণ্ডিত্যের জগৎকে। আর সেখানকার পড়াশুনো যখন শেষ করলেন, তখন কিন্তু তিনি বহু ভাষায় পারদর্শী হয়ে উঠেছেন। 1927 নন্দলাল বসু অঙ্কিত এবং কবিগুরুর স্বাক্ষরিত স্নাতক শংসাপত্র নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন বিদেশে। বছর দুয়ে কাবুলে কাটিয়ে গেলেন জার্মানি। পিএইচডি ডিগ্রি অর্জন করেন বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্বে। দেশ পত্রিকায় তাঁর রচিত ধারাবাহিকভাবে প্রকাশিত কাবুল যাত্রার বিবরণ দেশে বিদেশে পড়ে মানুষ ভ্রমণ করেননি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর ছিল। এই বইটির মাধ্যমেই সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার প্রত্যেকটা লেখায় ছিল পাণ্ডিত্য এবং রসবোধ দুয়েরই ছাপ। আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়া যখন শেষ করলেন, তখন 1927 থেকে 1929 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাবুলের শিক্ষা দপ্তরে অধ্যাপনা করেন। সেখানে তিনি ইংরেজি, ফরাসি এই ভাষাগুলো অধ্যাপনা করতেন। 1935 খ্রিস্টাব্দে বরোদার মহারাজার আমন্ত্রণে তিনি বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হিসেবে যোগ দেন। এখানে প্রায় 8 বছর কাটিয়েছিলেন তিনি। এরপর দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে 1949 সালে সেই সময়কার পূর্ব পাকিস্তানের বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের কিছুদিনের প্রভাষকের দায়িত্ব পালন করেন। তিনি 50-এর দশকে বেশ কিছুদিন আকাশবাণীরও স্টেশন ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন পাটনা, কটক, কলকাতা এবং দিল্লিতে। আকাশবাণীর সঙ্গে ছিল তার প্রাণের যোগাযোগ। 1961 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ফিরে আসেন। বিশ্বভারতীর ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসেবে যোগ দেন এবং 1965 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেছিলেন তিনি। এবং তার এই যে কর্মজীবন, এই কর্মজীবনও কিন্তু ছিল বিচিত্র, নানা রঙে রঞ্জিত। শান্তিনিকেতনে পড়ার সময় বিশ্বভারতীর নামের হস্তলিখিত ম্যাগাজিনে সৈয়দ মুজতবা আলী লিখতেন। পরবর্তীতে সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় লিখেছিলেন তিনি। এছাড়াও লিখেছেন ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা। এই বর্ণময় মানুষটি ছিলেন সুরসিক। যখন শান্তিনিকেতনে পড়াশুনো করছেন, একবার রবীন্দ্রনাথেরই হাতের লেখা নকল করে নাকি লিখে দিয়েছিলেন আজ ছুটি। ছাত্ররাও ভেবেছে বোধহয় গুরুদেবের আদেশ, তাই সেই দিন সত্যি সত্যি ছুটি হয়ে গেল সকলের। সেই রকমই ছিলেন সৈয়দ মুজতবা আলী, তার রসিকতাও ছিল বিচিত্র। এবং তার লেখালেখির কথায় যদি আসি, তাহলে দেখব যে তার রচনা

আপনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গভীর পাণ্ডিত্য এবং ভাষার সাবলীল প্রয়োগ। তিনি ফার্সি, আরবি, ইংরেজি, জার্মান, উর্দু, রুশ এই সমস্ত সহ প্রায় 15টি তারও বেশি ভাষায় তিনি একেবারে ভীষণ রকম পারদর্শী ছিলেন। তবে এত যে পাণ্ডিত্য তার, সেটা কিন্তু কখনোই পাঠকের জন্য খুব একটা বোঝার মতন হয়ে ওঠেনি, বরং তার লেখা প্রাঞ্জল, পড়লে একেবারে মন ভালো হয়ে যায়। খুব জটিল বিষয়কেও কিন্তু অতি অনায়াসে এবং সবথেকে বড় কথা ভীষণ মজাদার ভঙ্গিতে তিনি সাধারণ পাঠকের কাছে তুলে ধরতেন। তার রচনা একই সঙ্গে ফরাসি কবিতা, জার্মান দর্শনের তত্ত্ব, ইংরেজির প্রবাদ, আবার রূপসী বাংলার গ্রাম্য রূপকথা একে অপরের সঙ্গে মিশে যায় এক অদ্ভুত রসায়ন। এবং এই যে রম্য রচনার কথা বলছি আমরা, সেই হাসির আড়ালে কিন্তু গভীর জীবন দর্শন, সূক্ষ্ম সামাজিক পর্যবেক্ষণ, এই ছিল তার লেখার আত্মা। মুস্তাফা আলী কেবল হাসানোর জন্য হাসতেন বা হাসাতেন এমনটা বললে ভুল হয়। তার কৌতুক বা পরিহাস বা কৌতুকপ্রদ চরিত্রগুলোর নেপথ্যে থাকত সমাজ, রাজনীতি, মানুষের ভণ্ডামি, কুসংস্কারের বিরুদ্ধে তীব্র শ্লেষ এবং কটাক্ষ। হাস্যরসের মোড়কে তিনি পাঠককে এমন সব সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিতেন যা অনুধাবন করে কিন্তু পাঠক বেশ এক মুহূর্ত চুপ করে যায়, থেমে যায় এবং গভীরভাবে চিন্তা করে। তার পঞ্চতন্ত্র বা ময়ূরকণ্ঠীর রচনাগুলোতে এই উদাহরণ কিন্তু পাওয়াই যায়। তিনি অসাধারণ ভ্রমণ কাহিনীর প্রবর্তক এবং তার হাত ধরেই বাংলা ভ্রমণ সাহিত্য একটা নতুন প্রাণ পেয়েছিল। তার আগে কিন্তু ভ্রমণ কাহিনী বলতে মূলত আমরা বুঝতাম ভৌগোলিক কাহিনীর বিবরণ, আবহাওয়া বা কোনো একটা জায়গার দর্শনীয় স্থানের তালিকা, এইগুলোই মূলত দেওয়া হতো। কিন্তু তিনি প্রমাণ করলেন যে ভ্রমণ কাহিনী মানে কোনো স্থানের বর্ণনা নয়, বরং সেই জায়গার মানুষ, তাদের ইতিহাস, তাদের খাদ্যরসিকতা সব কিছু নিয়ে লেখা। এবং এই ব্যাপারটা দেশে বিদেশেতে এত বেশি করে ফুটে উঠেছে সেটা কিন্তু সত্যিই আমাদেরকে অবাক করে। আরও আরও নানান রকম গুণ ছিল তার লেখায়, মানুষের জীবনের, তার চরিত্রের, তার ইতিহাসের খুঁটিনাটি, কখনো গভীর ধর্মতত্ত্ব, সমস্তটাই উঠে এসেছে তার লেখার মধ্যে। তার ভ্রমণ কাহিনীর কথা না বললেই নয়, যা আমাদের নিয়ে যায় কোথায় কোন সুদূরে, আমাদেরও মনে হয় আমরাও বেরিয়ে পড়েছি মানুষ ভ্রমণে। তবে আজকের আড্ডায় আপাতত সময় আরও একটা গান শোনার। শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা গান শুনিয়ে ফিরছি আবার আড্ডায়।

সেই আলো ছিল সৈয়দ মুজতবা আলীর চরিত্রের মধ্যেও। তার কথা আজকে শোনাচ্ছি তার জন্মদিনে। তিনি নিজেই ছিলেন একজন আলোময় মানুষ, আর প্রতিদিনই তোমাকে আমি শোনাই কোনো না কোনো এমন গল্প যেটা তোমাকে আমাকে মোটিভেট করবে, কথায় কথায় তোমাকে এরকম কোনো একটা মোটিভেশনাল গল্প শোনাই। আর আজকে আমরা যে মানুষটিকে নিয়ে আলোচনা করছি, সেই সৈয়দ মুজতবা আলী নিজেই কিন্তু ছিলেন একজন এমন মানুষ যার জীবনের বহু দিক, বহু ঘটনা আমাদের অনুপ্রাণিত করে। প্রথমত, তিনি ছিলেন সংকীর্ণতাহীন একজন মানুষ, যিনি কিন্তু নিজেকে তার ব্যক্তিগত পরিচয়, ধর্মীয় পরিচয় এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একজন বিশ্ব নাগরিক হিসেবে দেখতে পছন্দ করতেন, ভালোবাসতেন। সেই যে একেবারে শুরুতেই কবিগুরু তাকে বলেছিলেন সেই কথা, সেটা কিন্তু তিনি অন্তরে গ্রহণ করেছিলেন। এবং তার সেই সময় দাঁড়িয়ে কতখানি সাহসিকতা ও দেশপ্রেম ছিল সেটা আমরা বুঝতে পারি যে ব্রিটিশ সরকারের অধীনে স্কুলে চাকরি করতে তিনি সরাসরি অস্বীকার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেমন তিনি শান্তিনিকেতনে চলে যান, এবং তারপরে কিন্তু তিনি বিদেশে যখন যাচ্ছেন তখন কোনো ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জার্মান স্কলারশিপ নিয়ে বার্লিন থেকে তিনি পড়াশুনো করছেন। আর তার থেকেও বড় কথা, তার ছিল জ্ঞানের প্রতি অদম্য ক্ষুধা। মানে এইটা সত্যি সত্যি শিক্ষণীয়, এত বড় মাপের একজন মানুষ এত ভাষা জানতেন, কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে খুঁটিয়ে জানবার যে ইচ্ছা, খুঁটিয়ে জানবার যে একটা অদ্ভুত পিপাসা তার ছিল। একটা ছোট্ট উদাহরণ দিলে, ছোট্ট একটা গল্প বললে বুঝতে পারবে যে তিনি যখন ওই রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ছেন, যে তারা ঝরা নির্ঝরের স্রোতপথ খুঁজি খুঁজি গেছে সাত ভাই চম্পা, এর অন্তর্নিহিত অর্থ খুঁজতে গিয়ে তিনি পড়ে ফেললেন জ্যোতির্বিজ্ঞানী আব্দুল জাব্বারের তারা পরিচিতি। মানে ভাবা যায় যে একটা জিনিসকে জানতে গেলে কতটা গভীরে আমরা যেতে

পারি। তার বা কতটা গভীরে যাওয়া উচিত তার কিন্তু একটা উদাহরণ ছিলেন সৈয়দ মুজতবা আলী, এবং গুরুর প্রতি, রবীন্দ্রনাথের প্রতি অসীম ভক্তি সেটাও ছিল একটা উদাহরণের মতো। মানে রবীন্দ্রনাথের বহু কবিতা, প্রায় সমগ্র সঞ্চয়িতা তার মুখস্থ ছিল, ভাবাই যায় না এতখানি স্মৃতিশক্তি ছিল তার। প্রখ্যাত লেখক শঙ্করের সঙ্গে কথা হচ্ছে মৃত্যুর কিছুদিন আগে, হাত চেপে ধরে আলী সাহেব বলছেন যে শঙ্কর মনে হচ্ছে আমার স্মৃতি লোপ পাচ্ছে, তুমি একবার সঞ্চয়িতাখানা ধরো তো, ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখি। ঠিক এটা বলা মাত্রই ওর, মানে শঙ্কর বলছেন যে ওর ক্লান্ত মলিন মুখে হঠাৎ হাজার ওয়াটের বাতি জ্বলে উঠল। সেদিন আবৃত্তি করেছিলেন কর্ণকুন্তী সংবাদ, এবং একবারও না থেমে নির্ভুলভাবে। এইটা বোধহয় সত্যিই শিক্ষণীয় এবং সত্যিই আমাদের অনুপ্রেরণা যোগায় যে এই রকম বড় মাপের একজন মানুষ কতখানি, মানে তার মধ্যে এই জানার ক্ষুধা থাকলে এরকমটা হতে পারে। সত্যি আমরা যদি এর শিকিভাগও আমাদের জীবনে, অন্তত এতটুকু যদি আমরা নিজেদের জীবনে আনতে পারি, সেইটা নিজেকে মোটিভেট করতে পারি, তাহলে সত্যিই আমাদের জীবন কিন্তু অন্যরকম হয়ে উঠতে পারে। সেই শিক্ষাই আমাদের দিয়ে যান সৈয়দ মুজতবা আলী। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তার লেখার মাধ্যমে আমরা নতুন করে আবিষ্কার করতে পারি। রবির বিশ্বরূপ প্রবন্ধ বা এই ধরনের প্রবন্ধগুলো যদি আমরা পড়ি, তাহলে কিন্তু সত্যি তার দৃষ্টিভঙ্গিতে তার গুরু রবীন্দ্রনাথকে আমরা আবিষ্কার করতে পারব। সেই মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত রবীন্দ্রনাথের কথা বলে গেছেন, তার মনোজগতে ছিল, মনোজগৎ জুড়ে ছিল রবীন্দ্রনাথ। এবং বিশ্বভারতীর সেবার জন্য যদি আমাকে প্রয়োজন হয় তবে ডাকলেই আমি আসব, এই কথা দিয়েছিলেন রবীন্দ্রনাথকে, যা দেবেন হাত পেতে নেব, সেই কথা কিন্তু রেখেও ছিলেন তিনি। ভীষণ রসিক মানুষ ছিলেন বলছিলাম তোমাকে, পশু অ্যালসেশিয়ান মাস্টারের চেন ধরে তার রাজকীয় পদচারণার গল্প শোনা যেত, এবং খ্যাতির বিড়ম্বনাও সইতে হয়েছে বিস্তর। শান্তিনিকেতনে বেড়াতে এসে অনেকেই চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলীর সঙ্গে দেখা করতে আসতেন, দরজা খুলে দিয়ে তিনি বলতেন আলী সাহেব তো বাড়ি নেই। তো সেই মানুষটি নানান ভাবে বর্ণময় হয়ে রয়েছেন। আজকে ঘড়ির কাঁটা বলছে যে সময় আর খুব বেশি নেই আমাদের হাতে। সৈয়দ মুজতবা আলীর এই বিচিত্র বর্ণময় জীবন নিয়ে কথা বলতে বলতে কখন যে কেটে গেল অনেকটা সময় বুঝতেই পারিনি, তবে আমি জানি তুমি তাকে নিয়ে আরও জানবে এই গল্পগুলো শোনার পর, তোমার মনে সেই কৌতূহলটুকু তৈরি হবে তার দিকে ফিরে তাকানোর, তাই সাহিত্যের দিকে ফিরে তাকানোর। তাই সেটুকু তোমার বলে আজকের মতো বিদায় আমাকে নিতেই হবে, আবার কখনো দেখা হবে অন্য কোথাও অন্য কোনো খানে। তবে আজ যাকে নিয়ে কথা বললাম, সেই দেশহীন, দেশাদেশিহীন মানুষ, সেই বড় জানলার মতো উদার মানুষটি, তাকে আরও আরও একবার জানাই। কুর্নিশ যেতে যেতে তোমার জন্য থাকবে অঞ্জন দত্তের কণ্ঠে একটা গান। আজকে তোমার সঙ্গে সুপ্রভাত অনুষ্ঠানে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। ভালো থেকো, সুস্থ থেকো, যুববাণীর সঙ্গে থেকো, কথা হবে অন্য কোথাও অন্য কোনো খানে। আপাতত গানে গানে বিদায় নেওয়ার পালা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মিতালী শিকদার।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মানিক দাস।

লোকগীতি শুনলেন মানিক দাসের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। পূর্ব মেদিনীপুরের জুনপুর উপকূলের একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে সরকার। এর অঙ্গ হিসেবে প্রথম দফায় রাজ্য জুড়ে 252টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই তালিকার বেশিরভাগই খারিজি মাদ্রাসা। এমন আরও 100টি মাদ্রাসাকে শোকজ করেছে দপ্তর। জুলাই মাসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়ে মাদ্রাসাগুলির পরীক্ষা

0: কাঠামো শিক্ষার্থী ও তহবিলের উৎস সম্পর্কে একটি বিস্তৃত সমীক্ষা চালানো হয়। এই 100টি মাদ্রাসার তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন। সোকসের সঠিক উত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা শাসকদের সমীক্ষায় দেখা গেছে প্রায় 2,396 মাদ্রাসার সরকারি কোনো অনুমোদন নেই। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের নিগ্রহের অভিযোগে দশম শ্রেণীর 4 ছাত্রকে টিসি দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলের রেজিস্টার থেকেও বাদ দেওয়া হয়েছে তাদের নাম। গত শুক্রবার ওই 4 জনকে হেফাজতে নেয় পুলিশ। আগামীকাল তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। উল্লেখ্য, শিক্ষক দিবসের দিন মিড ডে মিল নিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলে গোলমাল বাধে। প্রধান শিক্ষককে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। এই ঘটনায় আগেই কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বাংলায় যার যা খাদ্যাভ্যাস তাই তিনি গ্রহণ করবেন, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: এত বিতর্কের কি আছে? একজন সন্ত এসেছিলেন বাগেশ্বর ধাম থেকে, দীনেন্দ্র শাস্ত্রী মহারাজ। সন্ত এবং যারা ধর্মগুরু বিভিন্ন ধর্মেরই, তারা তাদের কথা বলে যান, কে গ্রহণ করবেন কে গ্রহণ করবেন না। আমাদের দেশের মহান যে সংবিধান, সেখানে তো আপনাকে স্বাধীনতা দিয়ে গেছে। আমাদের কে বৈষ্ণব প্রথা গ্রহণ করবেন, কে শাক্ত প্রথা গ্রহণ করবেন, এ অধিকার তো আমাদের ধর্ম দিয়ে গেছে, সংবিধানও দিয়ে গেছে। ছবি পড়াবেন তাকে কেন্দ্র করে, তাকে অশালীন গালিগালাজ করবেন, আমাদের এ রাজ্যে সব চলবে না।
0: এদিকে ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে অরূপ মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। মাছ মাংস নিয়ে অহেতুক বিতর্কের পরিবর্তে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতার কেষ্টপুরে গণেশ পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
2: আজকে মাছ মাংস নিয়ে পর্যন্ত বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। বিতর্ক তো হওয়া উচিত এটাই যে গণেশের আরাধনায় আমাদের রাজ্যে বিনিয়োগ কত আসবে, আমাদের তরুণ যুবকরা কত বেশি আজকে তারা নিজেদের সেলফ এমপ্লয়েড করতে পারবে, আজকে তার দিকে জোর দিতে হবে। এ অঞ্চলে বহু মেধাবী ছাত্রছাত্রী আছেন, তারা আমাদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন, কেউ বিদেশে চলে গিয়েছেন, অনেক কাজ করা বাকি আছে এই বিধানসভা কেন্দ্রে।
0: বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। আগামীকাল রাত 10টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যে শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় 1 মাস সেখানেই থাকবেন দেবী। তবে পুজো বা দর্শন বন্ধ হচ্ছে না বলে জানা গেছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক রয়েছে। ফলে আজ সকাল 9টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা মিলবে না। তবে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় অমাবস্যার ভরা কোটালে নদী বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। দয়াপুর এলাকায় গুমর নদী বাঁধে 200 ফুটের বেশি অংশে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সেচ দপ্তরের কর্মীরা। আপাতত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার প্রয়াস চলেছে। বাংলাদেশে পদ্মা নদীতে নৌকোডুবিতে তলিয়ে যেতে বসা 10 বাংলাদেশিকে উদ্ধার করেছে বিএসএফ। লালগোলার খাঁদুয়ায় বিএসএফের তরফে বিশেষ অভিযান চালানো হয়। প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষার পর রাতেই ফ্ল্যাগ মিটিং করে তাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী বাণী জয়রাম।

শ্রী শঙ্করের কথা এবং শ্যামল মিত্রর নিজেরই সুরে শ্যামল মিত্রর কণ্ঠে শুনছিলেন এই গান। এর আগের গানটি গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার দিলীপ রায় শুনছিলেন বাণী জয়রামের কণ্ঠে। এবারে শিল্পী উৎপলা সেন আধুনিক গানটির গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার সতীনাথ মুখোপাধ্যায়। এই মুহূর্তে শিল্পী উৎপলা সেন।

মৃন্দুগানের আসর আজ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী শক্তি ঠাকুর।

অভিষেক মল্লিক, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের সূচনা হল। অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই সংবাদ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পারুই। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুরু হচ্ছে উর্বশী।

শুনলেন লোকগীতি শিল্পী মানিক দাস। লোকগীতির অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন, কুরবান ছায়াছবি থেকে স্বপ্ন মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে অগ্নিপথ ছায়াছবি থেকে শুনে নিন শিল্পী অজয় গুগওয়ালে।

0: এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পুরুষ ও মহিলা দল জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। দিল্লিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে জার্মানির আলেকজান্ডার জেরেভ মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের বিরুদ্ধে খেলবেন। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। চীনের মুখিতে ফাইনালে ভারতের হয়ে অজিত যাদব, আনমোল এক্কা, প্রভদীপ সিং এবং আশু মৌরিয়া গোল করেছেন। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লি মিন হিয়ক। এই নিয়ে টানা চতুর্থবার পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা জিতে ভারত নয়া নজির তৈরি করল। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। অন্যদিকে হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024 পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 6 ওভারে 4 উইকেট হারিয়ে 41 রান করেছে। সিরিজের বাকি দুটি ম্যাচ মঙ্গল এবং বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারতের মহিলা দল 1 ওভারে বিনা উইকেটে 5 রান

0: জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভেরেভ। ভারতীয় সময় রাত 11:30 এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। 23 বছর বয়সী শেলটন শুক্রবার অনুষ্ঠিত অল আমেরিকান সেমিফাইনালে স্বদেশী ফ্রান্সিস টিয়াফোকে 4-6, 6-3, 6-3, 7-5 সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। 3 মাস আগেই নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করা জেভেরেভ টানা তৃতীয়বারের মতো কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে চলেছেন। এটি তার দ্বিতীয় ইউএস ওপেন ফাইনাল হতে চলেছে। প্রতিযোগিতায় অবাছাই এই জার্মান খেলোয়াড় রাশিয়ান কারেন খাচানফকে 6-3, 7-6, 7-6 সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। জেভেরেভ এবং শেলটন সর্বশেষ ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025 এটিপি ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাউন্ড রবিন পর্যায়ের ম্যাচে জেভেরেভ 6-3, 7-6 সেটে জয়ী হয়েছিলেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। কল্যাণ স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। এই ম্যাচটি বারাসাত স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। আইএফএ জানিয়েছে পুলিশের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ম্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে। ইস্টবেঙ্গল সুপার সিক্সে প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করেছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবকে পরাজিত করেছিল। সুপার সিক্সের অন্য ম্যাচে আগামীকাল নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টায়। প্যারা ব্যাডমিন্টনে টোকিও প্যারাঅলিম্পিক স্বর্ণপদক জয়ী প্রমোদ ভগত আজ জাপান ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পুরুষদের একক SL3 বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং সুকান্ত কদমের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলসে SL3 SU5 বিভাগে রৌপ্য পদক অর্জন করেছেন। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভগত এককের ফাইনালে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে স্বদেশী উমেশ কুমারকে 21-16, 21-8 ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করেন। এরপর পুরুষদের ডাবলসে SL3 SU5 বিভাগের ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার হিকমত রামদানি ও ফ্রেডি সেটিয়া ওয়ানের কাছে 5-21, 15-21 ব্যবধানে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের পুরুষ ও মহিলা দল জুনিয়র এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনে নিন ইন্দ্রাণী সেনের কণ্ঠে নজরুল গীতি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রজনীকান্তের গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাত তরঙ্গে। এখন শুনছেন, এখন শুনবেন বাংলায় স্পটলাইট। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের মূল ঘটনাবলী নিয়ে একটি আলোচনা প্রচারিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রদূত অশোক সজ্জনহার এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ডক্টর হার্স বিপন্ত, সঞ্চালনায় অনুভা রোহতগী। সঞ্চালক অনুভা বলছেন, ভারতের সভাপতিত্বে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন নতুন দিল্লিতে হয়ে গেল। এবছরের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনমুখী ও মানবিকতা প্রথম, এই দৃষ্টিভঙ্গি এতে প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর হার্স পন্থ এই স্পটলাইট অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর পন্থ, স্পটলাইটে আপনাকে স্বাগত। হার্স বি পন্থ বলছেন, ধন্যবাদ। সঞ্চালক বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিশ্বের প্রশাসন ও বহু পাক্ষিকতাকে জোরদার করার বিষয়ে

আর বক্তব্য রেখেছেন। ভাষণের অন্তিম পর্বে তিনি নতুন দিল্লি ঘোষণা 2026 প্রস্তাব করে তা গ্রহণের কথা ঘোষণা করেন। এই নতুন দিল্লি ঘোষণাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কী? হার্টস পি পন্থ বলছেন, এই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে গৃহীত হওয়াটাই একটা বড় সাফল্য। এতে ভারতের সভাপতিত্বে ব্রিক্স আয়োজনের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। ব্রিক্সের মঞ্চে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমির শাহের মতো গুরুত্বপূর্ণ দেশগুলি একটা অভিন্ন নথি হিসেবে এই ঘোষণাকে গ্রহণ করেছে। এটা ভারতের একটা সাফল্য। বহুপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক সহনশীলতা, উদ্ভাবন ও ডিজিটাল পরিকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সুরক্ষা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের কথাও এতে বলা হয়েছে। ভারত এইসব বিষয়ের ওপর আলোকপাত করে দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বরকে আরও জোরালো করেছে। ভারতের ব্রিক্স আয়োজনের সাফল্যই শুধুই নয়, সামগ্রিকভাবে ভারতীয় কূটনীতির এটা একটা সাফল্যের পরিচয়। সঞ্চালক অনুভা বলছেন, ব্রিক্স বিভিন্ন দেশের একটি গোষ্ঠী। এর একদিকে যেমন সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে ইরান। তবু এতে সর্বসম্মতি এসেছে। এই বিরোধী দেশগুলিকে এক জায়গায় নিয়ে আসাটা ভারতের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য বলেই কি আপনার মনে হয়? হার্টস ভি পন্থ বলছেন, আমার মনে হয় বর্তমানে ভিন্ন মতের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাই মনে করিয়ে দেয়। দুই মহাশক্তি যখন নিজেদের মধ্যে কথা বলছে না, গুরুত্বপূর্ণ দেশগুলি যখন আটকে আছে, যুদ্ধ চলছে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলি ঠিকমতো কাজ করছে না, ভারত আরও একবার নিজের দক্ষতা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। কয়েক বছর আগে G20 সভাপতিত্ব এবং এখন ব্রিক্সের সফল আয়োজন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সর্বসম্মত আদায় করা ভারতীয় কূটনীতির সৌজন্যে সম্ভব হয়েছে। অনুভব বলছেন, অনুষ্ঠানে এখন যোগ দিচ্ছে প্রাক্তন রাষ্ট্রদূত অশোক সজ্জনহার। শ্রী সজ্জনহার, স্পটলাইটে আপনাকে স্বাগত। অশোক সজ্জনহার বলছেন, ধন্যবাদ। অনুভব বলছেন, শ্রী সজ্জনহার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, তা হল আগামী দিনগুলিতে ব্রিক্স একটি জোট হিসেবে কাজ করবে। এ বিষয়ে আপনার কি বক্তব্য? অশোক সজ্জনহার বলছেন, দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর হিসেবে এই সর্বসম্মতি আদায় করা এবং জোট হিসেবে ব্রিক্সের আত্মপ্রকাশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই গোষ্ঠীর মধ্যে যদি মতপার্থক্য দেখা যেত, তাহলে এর প্রাসঙ্গিকতা অনেকটাই কমে যেত। কিন্তু এখন ব্রিক্সের গুরুত্ব আরও বেড়েছে। বিশ্ব GDP-র প্রায় 40% এই জোটের আওতায়। G7 দেশগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাবে 70-এর দশকে G7 যখন যাত্রা শুরু করেছিল, তখন বিশ্ব GDP-র 60-70% তাদের দখলে ছিল। এখন মাত্র 28-29% ব্রিক্স গোষ্ঠীর 11টি দেশের অংশ এখন বিশ্ব GDP-র 40% এবং বিশ্ব জনসংখ্যার প্রায় 50% এই জোটের দেশগুলিতে। বিশ্ব জ্বালানি উৎপাদন এবং সঞ্চয়ের 40% এই দেশগুলির দখলে। তাই এই 11টি দেশ যদি এক সুরে কথা না বলে, তাহলে কোনো সুফল পাওয়া যেত না। সঞ্চালক অনুভব বলছেন, প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী দক্ষিণ বিশ্বের বড় কণ্ঠ হিসেবে জোর দিয়ে বলেছেন যে তাদের বক্তব্য আর অগ্রাহ্য করা যাবে না এবং দক্ষিণ বিশ্ব ক্রমশ নিয়ম পালন করার ভূমিকার পরিবর্তে বিধিনী নিয়ম তৈরির আসনে বসতে চলেছে। ডক্টর পন্থ, আমি এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি। হার্টস ভি পন্থ বলছেন, প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, দক্ষিণ বিশ্বের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের গুরুত্ব ক্রমশ বাড়ছে।
ভারতের বিদেশ নীতি এবং কূটনীতিও সেই ধাঁচেই গড়ে উঠছে এবং দক্ষিণ বিশ্বকে

শুধুমাত্র সেই সব দেশের সমষ্টি বলে ভাবা উচিত হবে না। যারা শুধুই গ্রহীতা দেশ, বিশ্ব ব্যবস্থায় তারা সক্রিয়ভাবে অংশ নিয়ে বিশ্ব প্রশাসনে ভূমিকা নিচ্ছে। দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর এভাবেই প্রতিনিধিত্ব পাচ্ছে এবং বিশ্ব প্রশাসনের আলাপচারিতায় এই দক্ষিণ বিশ্ব ক্রমশই একটা জায়গা করে নিচ্ছে। সঞ্চালক বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসংঘ, নিরাপত্তা পরিষদ ও বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কারের কথা বলে আসছেন। নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি আজ যে অগ্রাহ্য করা যায় না বা স্থগিত করা যায় না তাও তিনি তার ভাষণে উল্লেখ করেছেন। রাষ্ট্রদূত সজ্জন হার, আমি জানতে চাই এটা করতে এত দেরি হচ্ছে কেন এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে। অশোক সজ্জন হার বলছেন, এই প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম প্রশ্নের উত্তর হল, এটা অনেকটা সুবিধাভোগী শ্রেণীর মতো, কায়েমি স্বার্থের একটা গোষ্ঠী সংঘ, যারা কিছুতেই নিজেদের সুবিধে আর কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় না। আপনি যদি এই ক্লাবের একজন সদস্য হন তাহলে এর বাইরে কারোর বিশ্বাসযোগ্যতা যথেষ্ট থাকলেও চাইবে না, তিনি এখনকার সদস্য হন, সেই কারণেই এ কাজে দেরি হচ্ছে, অনেক উদ্যোগ নেওয়ার পরেও কাজ হয়নি। 70-এর দশক থেকে নিরাপত্তা পরিষদে পরিবর্তন আনার একাধিক উদ্যোগ নেওয়া হলেও বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে এই বিশ্ব সংস্থাগুলিতে প্রয়োজনীয় সংস্কার হয়নি। তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তার লক্ষ্য এখনও পূরণ করা সম্ভব হয়নি। বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি সুনিশ্চিত করাই ছিল বিশ্ব সংস্থাগুলির মূল লক্ষ্য। কিন্তু গত 5 বছর ধরে আমরা দেখছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে আর একটি যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধ থামানোর ক্ষমতা নেই, তারা এ ব্যাপারে কিছুই করতে পারছে না। সুতরাং সংস্কার প্রয়োজন, কারণ বিশ্ব এই সব যুদ্ধ নিতে পারছে না, বিশেষ করে বিকাশশীল দেশগুলির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। সঞ্চালক অনুবা বলছেন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন প্রায় 7 বছর পর। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে। গত 3 বছরে দুই নেতার মধ্যে এটি তৃতীয় বৈঠক। বিশ্বের দুই বিশেষ জনসংখ্যা সম্পন্ন অর্থনীতির নেতাদের মধ্যে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় ডক্টর পন্ত? হার্স বি পন্ত বলছেন, শুধু দ্বিপাক্ষিক স্বার্থই নয়, বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের অর্থনীতি এবং ভূ রাজনীতির কথা মাথায় রাখলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক অভিন্ন সীমানার এই দুই দেশ সম্পর্ক সুস্থিত করলে এই অঞ্চলের পক্ষে তা হবে অত্যন্ত ইতিবাচক ঘটনা। সীমান্ত প্রশ্নে দু দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও সম্প্রতি দু দেশের নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটাও ঠিক, এই বৈঠকের মধ্য দিয়ে মূল মতপার্থক্য এবং ইস্যুগুলির নিষ্পত্তি হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। তবে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আশা করা যায় দু দেশের মধ্যে সম্পর্ক আরও অনুমানযোগ্য হয়ে উঠবে এবং ভারত চীনের দেওয়া প্রতিশ্রুতির মতো সে দেশের বাজারে আরও প্রবেশের সুযোগ পাবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনতে পারবে। আমার মনে হয় আরও অধিক আর্থিক সমতা না এলে সম্পর্কের ক্ষেত্রেও সমতা ও উন্নতি আসবে না। দু দেশেই ভারসাম্যযুক্ত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার উপায় খুঁজে বের করতে সচেষ্ট হবে বলে মনে হয়। সঞ্চালক বলছেন, প্রধানমন্ত্রী ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ ইথিওপিয়া, অমিত শাহী, মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত সজ্জন হার, আমি আপনার কাছে জানতে চাই এই সব দেশের নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকের ফলে বাণিজ্য, প্রতিরক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ক কতটা জোরদার হবে বলে মনে হয়। অশোক সজ্জন হার বলছেন, শিখর সম্মেলনের পাশাপাশি এই সব নেতাদের সঙ্গে সাক্ষাৎকার বিশেষ গুরুত্বপূর্ণ, শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের দিক দিয়ে নয়, বাণিজ্য, প্রতিরক্ষা, সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইথিওপিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি অংশ, এই অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ইথিওপিয়াও যুক্ত। মালয়েশিয়ার সঙ্গে শুধুমাত্র নিরাপত্তা বা প্রতিরক্ষার বিষয়টি যুক্ত নয়, সেমিকন্ডাক্টরের জন্য দেশটি বিশেষভাবে আগ্রহী। সংযুক্ত আরব আমিরশাহীতে তা 40 লক্ষ ভারতীয় বংশোদ্ভূত থাকে, সেখান থেকে প্রচুর পরিমাণে এলপিজি ভারতে আসে। কার্যত আমিরশাহীর কাছে ভারত হলো দ্বিতীয়।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাকে দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্পের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। হকি জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी आउटकम्स को समयबद्ध एक्शन और लास्ट माइल इम्पैक्ट से जोड़ना होगा। हमारे फ्रेमवर्क फाइल से आगे बढ़कर रियल लाइफ में इम्पैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে। শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়, সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে

0: অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে।
1: মহামারী, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখায়া হ্যায় কি আজ কে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহী করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এক দক্ষ পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। গ্লোবাল সাউথের প্রয়োজনে মেটাতে কার্যকর ও সহজলভ্য পদ্ধতিগুলিও আগামী দিনে গ্রহণ করতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি বদ্ধপরিকর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনে 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকাইভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। দুই নেতা রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, যোগাযোগ, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, নতুন প্রযুক্তি এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে ঐক্যমত হন। ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি প্রাবেয় সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025-এর অগাস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা রাজি হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী জামশিদ কুচকারভের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমান হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন। তিনি এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের উৎপাদনকারী যন্ত্রপাতি, হীরে উৎপাদন, গহনা তৈরি, ব্র্যান্ডিং এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ভারতীয় কোম্পানির শোরুম স্থাপন করে একটি মজবুত ভ্যালু চেইন গঠন করার আহ্বান জানান। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে আজ তিনি জানান, বর্ধমানে একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে। এদিকে ভুয়ো ডাক্তার ইস্যুসহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন কুমার শানুর কণ্ঠে গান। পরের গান জিন্দগি এক জুয়া ছায়াছবি থেকে।

সেরক ছায়াছবির গান শোনার পর এখন শুনছেন সংঘর্ষ ছায়াছবির গান, শুনছেন কুমার শানুর কণ্ঠে।

কবি হাঁ কবি না ছায়াছবি থেকে গান শোনার পর এবারে ধরকান ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান শুনছেন আজ।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। আজ শুনছেন কুমার শানু কণ্ঠে গান। এবারে হিরো নাম্বার ওয়ান ছায়াছবি থেকে

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন, আজ শুনছেন কুমার শানুর কণ্ঠে গান। এবারে কুলি নাম্বার ওয়ান ছায়াছবি থেকে।

শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে

0: সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দিই 14 সেপ্টেম্বর 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, বেগুনের কলম চারা এ বিষয়ে বলেছেন ডক্টর সায়ন সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি এ বিষয়ে বলেছেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 8টায় বিজ্ঞানের খবর লিখেছেন গোপী দে সরকার। 8:05 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা বর্ধমানের বনবিবি বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরি দাদরা এবং কাজরি শিল্পী সঞ্জনা চক্রবর্তী। 9টায় গানে গানের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10টায় গানের ভেলা উপস্থাপনা থাকবেন সঞ্চয়িতা দা। 11টায় যুববাণী অনুষ্ঠান উপস্থাপনা থাকবেন সৌরিক ঘোষ এবং চয়নিকা ধারা। 12টায় আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 12:15 দোতারা শিল্পী সৌমেন্দ্র দাস। 12:33 গ্রাম বাংলার অনুষ্ঠান উনজমির দুন ফসল উপস্থাপনা থাকবেন সুব্রত চক্রবর্তী। 1টায় নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল আইনের দর্পণে উপস্থাপনা থাকবেন শর্মিষ্ঠা দত্ত। এটি সরাসরি স্টুডিও থেকে শোনা যাবে। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনা থাকবেন গৌরব মুখোপাধ্যায়। 5:30

বিদ্যার্থীদের জন্য। বিষয় দ্বাদশ শ্রেণীর সংখ্যাতত্ত্ব। আলোচনায় হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না এবং দুজন ছাত্র। সন্ধ্যা 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা। বিষয় বুকে জল জমা, বলবেন ডাক্তার অমিতাভ সেনগুপ্ত। সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রত্না সাহা। 9:30 দৃষ্টিপথ, মাইক্রোপ্লাস্টিকের বিপদ। আলোচনায় অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় এবং ডক্টর মধুরিনা মজুমদার। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সংহিতা সেন। মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। সকাল 10:45, 11:10, রাত 10:45 শুনবেন নজরুল গীতি, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। এবং রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌরভ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শরৎ, শিল্পী পণ্ডিত রঞ্জিত সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সংহিতা সেন। সকাল 6:35 ধারাবাহিক রামচরিত মানস, শুনবেন 233তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত, শিল্পী মানসী কুণ্ডু। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা থাকবেন নীনা মোদক। 8:30 নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। 8:50 দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। 9:10 দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত পডকাস্ট সিরিজ প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ, শুনবেন প্রথম পর্ব। 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত, বেলা 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মানসী কুণ্ডুর কণ্ঠে শুনবেন শ্যামাসঙ্গীত, 5:20 উর্বশী। সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলশান, 7:10 শিল্প সংলাপ, হস্তশিল্পের স্বনির্ভর মহিলা, এই বিষয়ে শেলী সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যয়। সন্ধ্যা 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 14 সেপ্টেম্বর 2026 সোমবারের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32°C এবং 25°C-এর আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6°C, স্বাভাবিকের থেকে 1.2° কম। সর্বনিম্ন 26.6°C, স্বাভাবিকের থেকে 0.2° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার।

পশ্চিমবঙ্গের সমুদ্র অথবা নদীর উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:30 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।